0: আজিজওয়ন্ত হাকিমওয়ন্ত আল্লাহকে হযরতম বাওয়ালে বিফতে
1: ইন ফিস সামাওয়াতি ওয়াল আরদি লায়াতিন লিল মুমিনিন
0: হামাকাশবরম মুমিনুন নাং উডুতখাই বিমগা আল্লাহকে কুদরতের কামগে হেকিতকে বাকাং কাশবরে

আদি উডুতকাই বিমগা ওয়াহা তকেচে একলাঙ্গে তিয়বা মিহুনটকা খিদমতের কদ্দিবি এহরিহা তকেচে বনি একলাঙ্গে হযরতুন্নে হাম কশবরম একমগা ফিকুরকুরা বয়ক হেকি তকে ওয়াকং কশবরে

আল্লাহগে দুয়াস্তাকা এবাহি একালাঙ্গে অকুবাত বিরুনুগন্না মিহুন্না মাফ কম এওরেঙ্গে উন্দগুতাকা খেকুরা হোসেকামে এই এওরেং হোদা উলুন আমল থগে সবম একালাঙ্গে এওরেন্না জজা দেবুমাটাকে।

يغفر لكم يار متن كيبارغا انتو اتاغا اخفا فريهم كلن يبجه يا اخفا فريهم كرمتكا تنوين فحت ميوتي تاين اسا اهم لويكما اكيغا متن ادا كرم ميجهني غورناغي منور ديغه هم ايغوتا حسنتين اتان فريهم كلن يبجه ادغام غوتوغا كوريمس بونيغوتا حسنين يضعف نونغا ابافيل دين تشديد يا يا ইরকুলা কুই ফাহটা আদা ফা দেন আদা করু এই তানভীন ফাহতা ইয়া আয়মা ইদগাম কুরম মিজেহনি ইদগাম গে মানে কি এই এক কল্লম তানভীন ইয়া এক কল্লম কিয়ে জিহে কিয়ে মেঙ্গে ইন তুকরিদুল্লাহ ফাশাবা

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমুগুতুকা আলুবেতিউমটকা তাবাউমা রুহিওডিগিন খান্ড আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুকা ফুরিহমেয়া লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আদিরকমুগে তেরিয়া ইনসানিয়াতু গরকু ফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেগুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগেন এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গুতগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসান।

ናহা খদিম বোডাবে গতমায়কো কাফিরু কম্মতি দেমিহুরম গদহদা মিহায়া ওয়েন দিনি আযাব হরিকম গে খবর খলেগ ফান দিবাশে।

আদি তিমান রসকলাঙ্গে আয়তকুম ইচ্ছে এ নায়ং ইঙ্গি জনম এচ্ছে ফুরসারায়কং হদায়গমুড়ে এ ওরেন্নং ইহানায় তেরকান দেনিবে আজাব হুটে।

আদি উডুথাই বিমগা ওয়াহা থাকেছে একালাঙ্গে তিয়বা মিহুন্ন টাকা খিদমতের কো দেবি এহরিহা থাকেছে বনি একালাঙ্গে হাদরতুন্নে হামা কশবরম একমগা ফিকুর কুরা বয়ক হেকি থাকে ওয়াকং কশবরে।

ফাহে একামুগে ধর্ম হরি এমিহাগে আমিল্ল নফসাশে আদি নুবায় আমলে কুফি মিহা দন্নাশ ফাহে একমগে হালাক হরি হাম এ নফসুগে মচ্ছাশে দেন তিয়াবা মিহুন রুজু আকরব্বা হুশি তিয়াবা মিহুন গে বেরি রসকলাঙ্গে হাজরতাশে।

আমাকাশাবারং এউরিন্নাক আল্লাহুগে হযরতুন খালেগে ফানাকং ইবিস কামে ফুদদে নুদেবেনতে আদি হামাকাশাবারং আনিয়া ভেরিনি এউরিংগে ইব্বায়কো আনিব্বায়গে এহিতেরিনে আদি আল্লাহি তাকওয়া ভেরিংগে এহিতেরিওয়ান্তা রাসকলাগে।

আলুগড়ের নাম কি আয়েশা তাইলিন আলী, আলুগড়ের কি শাহিদ আলী স্কুল আর্ট অ্যান্ড কালচার ক্লাব প্রেসিডেন্ট। আমার স্কুল গড় নাই কি আদপিও বারাত আলুগড় পাইব রাবার কেউ আমাকে এগে তেরে আলুগড় বারা করা হয় বাকা।

0: ফোরতম তাওদে বিদায়রা হিয়ার করেম বেকিন বেতো
1: এই স্কোদ গ কিয়েবাং উলুনিরুগা নি উলুনে বনি মালে গ মুলিম বেস দে মালে গে উলে বনি ইরুগা আর বডং কলা আইলায়া দুরুগা উলে বনি দেন হাসক ওয়াকি হিসাব কো মাম্মেয়া এবড় কুদিননা বিহা আইদে মিহং গিনা মিহং রাশুগামি উলে ফেশি ইয়া হিসাবন দে মারম বডং এ আইলায়া এককো উলে হিব্বে গেন ইতং এরি রাশুগ কুরেবেনে কাহাল কামেকে কুরআনি মুস্তাকবাল এহেমে বড রাশন দিবেন হরি অপরচুনিটিস দা ফুরসত্তাক বেলি বেলি রুগ তাওলিমি দায়রা একি এ দায়রা এমে রাঙ্গালু এ ওয়াগুতা এমে রাঙ্গালু ফুরসত্তি দিবেন হরি এহেম বেগি তাওলিমি দায়রা এন আসুয়াতুনি
0: ম্যাডাম তাওলিমি দায়রা গা এহা গেনা দোস ফেরো এমে ফোরতমা প্রিন্সিপাল লাবুমগে উম্মেদ পোরম বংফেশি কে হাইসাব কুনতো
1: বারে কুরি সুরেবে সামামি তাওলিমি দায়রা গা মা দেবেন উইং এমে উবাকা ক্যারিয়ার বিনা কুরমুগ হামা দাম ইসনিমে বড লফা করবে নেহিয়া লাদে বনি প্রাইমারি টিচিং হেদিরুগ কোহুং আমার মাতি বানে হাসিল কোগেন কোস নিম্মালি এফ দেন হিদমে কুরিরুগ বেস আমার মগুবোদ বর হিং হাম জেহে গোত মাসকে কুরবুণু কং মান বেলেন বেরি না দারি বরম ফাহং কুরমুন দিয়ে এম বি মেহা হিসাব মি তং এরি হাম মি ফিল্ড গ মি দায় রাগ দেবেন উইং এম মে কুরিয় ক দান মে হেম মা গিন দু হেন ওয়ালি ইদিন টিচার কব্বা দদুই এফ দেন হাম কিয়ব মতি তাওলিম মাস্টার্স রাজ্যে বেড়া দেবুণু এহা হিসাব হাম মালে অ্যাস আ ডেপুটি প্রিন্সিপাল কম দিদিয়া স্কুল গুড়িচ্ছে এম মডু মডু কল মিদিবে মুন্দিয়া কুরিয়রু মা এক্ক হাম আবদু সিতুগোয় উম্মিদ মি প্রিন্সিপাল কা হামে দতরু কোফয়ে মি দায়রা দু কোদলান
0: ম্যাডাম গে তি জার্নি গা ওয়ার ব্যাওয়ারু ওয়ার্কিন দাতি তাকে কাডাতু কো ফান্নানি দেন এ জার্নিগা মেডাম্মা এম্মে হেবড় হিংহাম জেহমের লিবুনি কোঙ্কামাকুন্তো
1: তিকুদিন ইংগেনে আস্তুগা টিচারুনা লিবেনে এম্মে বড় হিংহাম জেহমের লিবেনি দারিবারুং কি সবাবং দারিবারুং না বেলেন বেরিং হিংহাম জেহিফা তিবে কামাবানাম মুদারি সুমিতিবেনি আবাদু সিংহাম জেহিফা হিমা মি বালালায়ুর গমি মাজিয়া বালালায়ুর হাম বুনেবেনি কোম্মে দারিবারকু কামিয়াব কামায়ক স্কুল নিমিগেন দা তাম ফেন্নাই হিন্দু হাম হিং হাম জেহেয়ে হাসক বেফার ইংগেন দেম বা কুদিন উড়েন কুড়ক মি তফাতু কং উড়ে কুদিন স্কুলগা হেম এগুতং উড়ে দারিবারুন্না আলিমাগে দাক্কাফ একুদিনগে মুস্তাকবাল বিনা কুরেবি মুগে ফুরসতু লিবিগেন দিয়ে কং হিসাস করেবে কোম্মে দাঁড়ি বালে কোম্মে দাঁড়ি বারে কায়ক কয়েদি গুণি হাম বারে বড় হিং হাম ঝুমে এং কোম্মে কুজ্জ কায়ক হাম লিপফহরি কামিয়াবি একে হাম বারে বড় কামিয়াবি একে গতুগ হাম সিফা কুরা
0: ম্যাডাম কি মিহারো শাহিদ আদি স্কুল গহরে এমএ ফুলতম প্রিন্সিপাল এগুতো ম্যাডাম দেখে দাবা উতুগ কোবা তো প্রিন্সিপাল উঙ্গে দাওরা কি
1: প্রিন্সিপাল উঙ্গে দাওরা কি হাম কোম্মে স্কুল দেখ গবেস বারাম মুহিম রোদে আদা কুরা বাই প্রিন্সিপাল উন্নাকি এগুতো মি স্কুল গ আলং হুলুই স্কুল কা বাতি হাসক মি স্কুল গ প্রিন্সিপাল কো আদা কুরা মি জেনি বারা বড় দাওরে এমএ ফুলতম কম কি হুরি হাম মুয়াজ্জাফ উঙ্গু আগে টিম এগে গতুগ স্কুল আং আরুত হোদু মট্টকা তিয় কুদিন নট্টকা তিয় কুদিঙ্গে বেলেন বেরিন নট্টকা হাম হুরি হা রাস্তায় মগু কোষা দেন বজে হে এম এ মগু তাক আর মেম বেনু মিওয়া মকসদ হাসিল কুরমট্টকা মগু চাট কুরহা খণ্ডালা এ কঙ্কম বাসু মট্টকা হাম প্রিন্সিপাল আদা কুরন চেনি বর মুহিমু দাওরে তে কুদিন মিদেবে থাওলিমকি থরবিয়ত কি আঘুরি এচ্চক ব্যতে কুদিন মাদমাগে মুচিতমে নুকুন্ননি সাবিতু কুলদান রঙ্গু দারিঙ্গে গতুগ কং নিম বয়কি হাম মুজতমৌ এ মুজতম এ নেরেদেনি একমক স্কুল তেরেই হেম স্কুল প্রিন্সিপাল আদি মুয়াজ্জাফুন্নায় কুমিকুরেবে মসকতকি বরম মুহিম মসকতে এগে সববং মুড়ি মুজতমৌ মুজতমৌগে বিঙ্গ আদি মুজতমৌ এ ফেরাং হেয়কং ওতুমট্টক বরম মুহিম মসকতে
0: হম আড়োন্ডু পেন্ডকে গোত ম্যাডাম ওয়েস স্কুল দৌরগা উড়ুবাণে দেগত ম্যাডামগে স্কুল দৌরগা কুরেবে এমএ হাস হাঁদাণকে কোবাতো
1: বরগ্গিন হাঁদান্ত হেবহরি বরগ্গিন হাঁদান্ত কি হাস হাঁদান্ত বেস মে এ নম বেস এগে তেরে বেস ফাহঙ্গ কোল্লান হাম রাহমে তেরিনা এক্ষো উড়বুণু আদবি হরকায়তক কুড়িবর হরকায়তক আদি স্কুল গ ফাহঙ্গ কুরেবে তফাত মুনাসবত ফাহঙ্গ কুরমগিন হেদ কুরবুণু কোম্মে দুহে কোম্মে রে এই হরকায়তক কি হাম বর ফাহঙ্গ কোল্লবে হরকায়ত এগে তেরে হরমেং কল বেকনে বেক দানে আ

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াতু দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমুর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেকা আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফে রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুব্যাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতক কামে কুরম তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগতু মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুব্যাকং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহাই আদি নুকুরু দিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাক তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಮೇದುವೆ ರಾಜ್ಯಗೇಡು ಹಾಗಾಡಿ ಸಾವಿಸ್ ಮಿನಿಟ್ ಗಮಿಗೆಣಿಸ್ತೇನಿ ಮಕರಿಬ್ ನಮಾಜ್ ಒಕ್ಕದಕ್ಕೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন নাবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমা কালেক ফান আমরবে বিকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত কে সাদওয়ান আয়াত কা ওয়াহি করাওয়ি।